তুমি ঐকাত সুশেগার দান পার কোঙ্কনি রেডিও প্রোগ্রাম 104.0 FM আওয়ার্তাম ও প্রোগ্রাম আমি অকল্যান্ড ডাউন ব্রডকাস্ট করতাম মুজা সাহাতা জাসা লেনি টিগামা এক বক্সিং অফিশিয়াল ইন্ডিয়া সো আজ লাস্ট 3 মহিনা ডাউন আচ্ছা তাচা দু এক